0: তবে বই পিপি বাই পিপি যাও পিপি যাও
1: লো মাস নুয়েভো দে সাব্রোসিতা 590 AM. Escuchas.
2: Qué sabrosón.
1: Con Tavo y Fercho.
3: En fin de semana.
4: Es la orquesta, la típica, y llegó la típica. Eres lo que necesito.